রাদিয়াল্লাহু আনহু, এক উমর ইবনুল খাত্তাব, এক উসমান ইবনু আফফান, এক আলী ইবনু আবি তালিব, এক আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব, এক দমম জুজুনি ওয়া ফাদল, এক আবু সুফিয়ান ইবনুল হারিথ ইবনু আব্দুল মুত্তালিব, এক উসামা ইবনু যায়েদ, এক রাবিয়া, এক হারিস ইবনু আব্দুল মুত্তালিব, এক নিয়ারি দমু আবি লাহাবিয়া, এক আইমান ইবনু উম্মি আইমান, নেনেন নি দাল ньоয় নি গা খামেনতিনি তাহাওয়ন নানু দেঙ্গ দন জাপলে ইয়োনেনতিবি কেরক ইয়োনেনতিবি বাকুনা নে আনান নাবিয়ু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব মুনে মানদে মাই ইয়োনেনত বি ইয়াল্লা ইয়োননি তে ফেনুমা মাই দমু আব্দুল মুত্তালিব মাক নি নি লিতাখ ইয়োনেনতিবি ওয়াখুল নে মাই দমু আব্দুল্লাহ ইয়োনে নাখ আরাবি জোটু ইয়ো খাম বাইয়ু ইয়োনেনতিবি নাখ তেলা গুমু তে দাফা তেলা ফাতু তে ইয়োনেনতিবি খামুল বাইয়াম কম নাক আব্দুল মুত্তালিব লা গানা খাম লোলো তাখ ইয়োকাই দাক্কান্তাল চি আব্দুল মুত্তালিব মুতাখ মুনে আনা انا بنو عبد المطلب ملني كون خريبي تياب بوبو مو تي ام كادو غوغو ني واخون مولين جاب با تبارك الله غاي دوما لين دوما يمتي وانت نك خريبي جي خغول ناخ يونتبي صلى الله عليه وسلم مو واخ عباس بن عبد المطلب نيكو يوخول عباس بن عبد المطلب دادي يوخنا يا معشر الانصار يا اصحاب السمره اصحاب السمره نك السمره موي غرب gañu dajal gañu ga sahaba ya dajé won don jayanté ak yonnati bi sallallahu alayhi wasallam néna yeen ñi don jayanté ak yonnati bi ci bay'atur ridwan yeen wal ansar ñew leen bu leen daw ñi ne def ne ya ashab al bay'ah yawm al hudaybiyah ya ashab surat ya ashab surat al baqara néna ni gelem di woyé doom muy daw di ñew non la sahaba ya don delusé bañu amat katan nak soga song non yi nak biñu songé non yi ci len len duma nak ben yoon da di len di dakk ñu ndaw kon tabarakallahu mbokki dafa melni waxtu bi mo xat wante mbokki julit yi comme niñu ko defé won ci waxtan ñu genn ci khari hunain mu di xare bu am solo judit ñi bari won lool ba taxoon am ku wax ci sahaba yi ne tey de duñ ñu gañe ndax suñu mbolo bari na naam ken gañe wulen wante nak yalla mbiram teggu ko ci mbolo waaw kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi iznillah wallahu ma'a as-sabirin ndax newon nañ ci badar gagné kon nak mbir mi ekul ci bari way motax baat bobu taxon na julit ñi sonu sonna nañu ci njël benu mbir ma manam xex ba bañu bari dawon nañu waaw ñu bari dawon nañu mu melni kon yenenbi sallallahu alayhi wasallam kérok mom rek mo dawul waaw kérok mom yonenti bi rek mo dawul ak ñun niw ci sahaba yi waaw melni Abu Bakr ibn Siddiq dawul won Umar ibn al-Khattab dawul won Uthman ibn Affan dawul won Ali ibn Abi Talib dawul won Abbas ibn Abd al-Muttalib mi nga xamne modi bayta xu yonenti bi ak domam bu ñuy wax Fadl dawuñu Abu Sufyan ibn Harith nonu itam dawul won Usama ibn Zayd xale bobu nga xamne yonenti bi daf ko beggon lol ndax dafa beggon baye ba Zayd mom itam bokul won ci ñi daw ak Rabi'a ak Harith ibn Abdul Muttalib ñaari doomu Abu Lahab ye itam dawu ñu won Ayman ibn Ummi Ayman dawul won mu melni kon sahaba yoyu ñom fesna ni ñom togon nañu ak yonent bi mu melni wax neen ni ñi nekkon ci wetam daw ñu matu ñu témèr yonent bi sallallahu alayhi wasallam taxaw bo ci nganaayam du bu ci xare bi nan ana an-nabiyyu la kadhib ana an-nabiyyu la kadhib ana ibnu abd al-muttalib
ma yonent yalla ci lu wër ma di doomu Abdul Muttalib waaw melni mom yonent bi sallallahu alayhi wasallam bi mbir mi ñangé tibuna loxom ba mu fess del ak suuf mu dadi koy sanni nak non yi ni shahatil wujuh wante pep suuf yoyu gëna graw bombu atomique ci non yi suuf sa len dakk ñu daw ñom ñepp ci suuf soosu da yenent bi gagné xare bi ci katanu yalla waaw lolu bokku na ci ay miraclam bokku na ci ay kimtanam sallallahu alayhi wasallam defon nako ci xare badar defon nako ci mu melni ci bir xare bi comme niñ ko waxe won yenenbi sallallahu alayhi wasallam waxna bayta xam gogu di abbas ndax batam dafa nekkon bat bu xum mu ne ko israkh ya abbas yuhul na nit ñi delu ci abbas da di yuhune ya ma'shar al ansar ya ashab as samura munayen wal ansar yen ñi don jayante ak yonentibi sallallahu alaihi wasallam ci bay'atu ridwan ci sufu garab ga ñom la tuddé ashab as samura ne len ñew len nakat abdulib do wone gannaaw sina abbas ku khumbon batla amna benen riwaya bu waxne dafa waxne ya ashab al bay'a yawm al hudaybiyya ya ashab surah al baqara amna ñu ne lol la wax kon ñaari version yi ñew nañu ya ma'shar al ansar ya ashab al samura amna ñu ne lol la wax am ñu ne daf ne ya ashab al bay'a yawm al hudaybiyya ya ashab surah al baqara ene bim waxe kaddu gogu ak batam bu xumbu bobu nga xamni gëna xumbu opaleur mom sidda abbas radiyallahu anhu ci la nit ñi delu sen ak wax ne ne wote bobu xëc na nit ñi ni nak di woyé domam bu nañé na dom jëri dawé wuysiko ene non la julit ñi dawé wuysi sidna abbas ci wote bobu nga xamne yaronte bi sallallahu alaihi wasallam mom moko ko sant xare bobu nak julit ñi ñoko gagné ndax bañu delu sé dak nañu yéfer ye fekk na yaronte bi sax nopi na ci ñom ndax tibbu suufam bobu ñu mang ci ñom alal ju bari waaw mang nañu ci ñom alal ju bari nangu ci ñom ay jaam jigen ñu bari ak goor ñu bari waaw bu dey ci lañu nangu ci ñoom ci ay goor ak jigen wax neen ni ag na ci juroom benni junni waaw bu dey lañu jël ci ñoom ci ay geleem ag na ci ñaar fukki junni geleem ak ñent sudene lañu jël ci ñoom ci ay juru kër ag na ci ñeen fukki julli ci ay ba yeki xam sudene lañu nangu ci ñoom ci xaaliss ag na ci juroom ñetti junni kon julit ñi mang nañu mang gu reey yenenbi sallallahu alayhi wasallam seddale na mang ga te modi alal joju mu jox ci ñamu ci ñëk jox modi ñu ñuy tuddé al mu'allafa qulubuhum manam ñi nga xamné duggu guñu ci l'islam nam duggu guir wante sen xol jégeñ na duggu l'islam